0: চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবার 25 বছর পূর্ণ হচ্ছে আজ। সরকার 2025 সালের VBG রামজি আইনের আওতায় অনুমোদিত কাজের তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। হিমাচল প্রদেশ সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোহতাংয়ের অটল টানেল পরিদর্শন করবেন। রিজার্ভ ব্যাংক আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। পশ্চিম এশিয়ার চলতি সংঘাতের কারণে মুদ্রাস্ফীতি বাড়ায় এবার সুদের হার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষা কমিশন তুলে দিয়ে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে একে যুক্ত করেছে। কৃষ্ণসাগরে বুলগেরিয়ার বিশেষ অর্থনৈতিক এলাকায় 2টি বাণিজ্যিক জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে। একটি জাহাজ ঘটনাস্থলেই ডুবে গেছে। লখনউয়ে একানা স্টেডিয়ামে গতরাতে 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে ভারত। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন। তিনি আজ নতুন দিল্লির শ্রীবিনায়ক মন্দিরে প্রার্থনা করেন। এ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ বিকশিত ভারত সংকল্প সভায় বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতির পাশাপাশি দলের বরিষ্ঠ নেতৃবৃন্দ উত্তরপ্রদেশের বিভিন্ন অংশ থেকে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক ও উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত বিনোদ তাওড়ে অযোধ্যা থেকে অনুষ্ঠানে যোগ দেবেন। লখনউয়ের হজরতগঞ্জের সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির পাদদেশ থেকে এই অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক প্রমুখ। রাজ্য বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী বারাণসী থেকে প্রাক্তন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। সরকার প্রধান হিসেবে জনসেবায় 25 বছর পূর্ণ হওয়ায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, শ্রী মোদীর প্রধান সেবক হিসেবে যাত্রা সর্বাত্মক উন্নয়নের ধারণাকে রূপান্তরিত করে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের মাধ্যমে জন আন্দোলনে পরিণত হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুশাসন আরও শক্তিশালী হয়েছে। এদিকে সরকার প্রধান হিসেবে 25 বছর পূর্ণ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল একটি প্রস্তাব পাশ করেছে। 2001 সালের 7ই অক্টোবর তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরবর্তীতে 2014 সালের দেশের প্রধানমন্ত্রী হন।
1: ये जो निरंतर सेवा देश की है, इसके लिए कैबिनेट ने अभिनंदन किया माननीय प्रधानमंत्री जी का और एक प्रस्ताव पारित किया। जिस तरह से गुजरात में माननीय प्रधानमंत्री जी ने अपने कार्यक्रमों के माध्यम से, नीतियों के माध्यम से कई ऐसे परिवर्तन किए जिसके लिए दुनिया भर में माननीय प्रधानमंत्री जी को जो काम उन्होंने किए वो सारे काम आगे जाके देश के लिए एक बड़ी टेम्पलेट बने। तो गुजरात मॉडल को दुनिया भर में पहचाना गया, सराहा गया और भारत भर में उसकी इम्प्लीमेंटेशन हुई।
0: সরকার 2025 সালের বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ বা VBG রামজি আইনের আওতায় অনুমোদিত কাজের তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। নতুন গ্রামীণ কর্মসূচির রূপরেখার অধীনে মোট 375 ধরনের কাজকে অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, নতুন তালিকায় আগের 266টি কাজের তুলনায় 41% বেশি কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বিতীয় ভারত EFTA প্রগতি সম্মেলন 2026-এ ভাষণ দেবেন। ভারত EFTA বাণিজ্য অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন। উভয় দেশের শীর্ষ পদাধিকারী শিল্প নেতৃত্ব এবং ভারত ও EFTA ভুক্ত সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড, লিখটেনস্ট্যানের মতো দেশগুলি এই অনুষ্ঠানে যোগ দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রযুক্তিকে অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের আগে গতকাল সেবাতীর্থে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এই বৈঠকে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, যোগাযোগ প্রতিমন্ত্রী ডক্টর পেমাসানি চন্দ্রশেখর সহ একাধিক শীর্ষ আধিকারিক উপস্থিত ছিলেন। আজ থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত নতুন দিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস সম্মেলন হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বর্তমানে 3 দিনের হিমাচল প্রদেশ সফর করছেন। হিমাচল প্রদেশ সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি আজ রোহটাংয়ের অটল টানেল পরিদর্শন করবেন। টানেলটির উত্তর ও দক্ষিণ উভয় প্রবেশপথ পরিদর্শন করবেন তিনি। পাশাপাশি রাষ্ট্রপতি সীমান্ত সড়ক সংস্থা BRO আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেলে রাষ্ট্রপতি মানালির প্রসিদ্ধ হিড়িম্বা দেবী মন্দিরে পুজো দেবেন। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে মানালি, অটল টানেল এবং অন্যান্য এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজ্ঞান বিষয়ক গবেষণা, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, কৃষি গবেষণা এবং কৃষি শিক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে 2টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে ভারত ও ঘানা। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের ঘানা সফরকালে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর লক্ষ্য হল দুই দেশের মধ্যে দক্ষিণ দক্ষিণ

0: সহযোগিতা আরও গভীর করা। এই চুক্তির আওতায় ভারতের জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং ইউনিভার্সিটি অফ ঘানার মধ্যে শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার কথা বলা হয়েছে। পাশাপাশি ভারতের ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এবং ঘানার সিএসআইআর ক্রপস রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে কৃষি গবেষণা ও শিক্ষায় যৌথ উদ্যোগের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। রিজার্ভ ব্যাংক আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। পশ্চিম এশিয়ার চলতি সংঘাতের কারণে মুদ্রাস্ফীতি বাড়ায় প্রায় 3.5 বছর পর এবার সুদের হার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, 2023 সালের ফেব্রুয়ারিতে শেষবার রেপো রেট 0.25% বাড়িয়ে 6.50% করেছিল আরবিআই। এরপর 2023-24 অর্থবর্ষে এই হার অপরিবর্তিত ছিল। পরে 2025 সাল থেকে সুদের হার কমানোর প্রক্রিয়া শুরু করে রিজার্ভ ব্যাংক। বর্তমানে আরবিআই এর পলিসি রেপো রেট 5.25%। বিশেষজ্ঞরা বলেছেন, সার্বিক মুদ্রাস্ফীতি বাড়াতে থাকায় রিজার্ভ ব্যাংক ধীরে ধীরে তার মুদ্রানীতি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারে, যাতে আগামী ত্রৈমাসিকে প্রকৃত সুদের হার ঋণাত্মক না হয়ে পড়ে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষা কমিশন তুলে দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল জানিয়েছেন, মাদ্রাসা শিক্ষা কমিশনকে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে, ফলে মাদ্রাসায় যাবতীয় নিয়োগ এখন থেকে স্কুল সার্ভিস কমিশনের মধ্যেই হবে। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, এর ফলে মাদ্রাসায় শিক্ষা নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিরপেক্ষ হবে। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষার সক্রিয়তা বজায় রেখে মেধাবী প্রার্থীদের জন্য বৃহত্তর সুযোগ নিশ্চিত করা হবে। উল্লেখ্য, সম্প্রতি মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে থাকা আলিয়া বিশ্ববিদ্যালয়কেও উচ্চশিক্ষা দপ্তরের অধীনে এনেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের এই সংক্রান্ত প্রস্তাবে সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি। 31 অক্টোবরের পর আরও 6 মাস তিনি দায়িত্বে থাকবেন বলে নির্দেশে জানানো হয়েছে। এর আগে চলতি বছরের এপ্রিলেও সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ 6 মাস বাড়ানো হয়েছিল। তামিলনাড়ু, পুদুচেরি ও পশ্চিমবঙ্গের 5টি বিধানসভা কেন্দ্র এবং আসামের 1টি লোকসভা আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ গতকাল মোটামুটি শান্তিপূর্ণ পরিস্থিতিতেই শেষ হয়েছে। তামিলনাড়ুর মধুকরান্তকামে 86% ও ধারাপুরমে 80% বেশি ভোট পড়েছে। পুদুচেরির থাট্টানচাবিতে প্রায় 81% ভোট পড়ার খবর পাওয়া গেছে। অসমের নওগাঁ লোকসভা আসনে 76% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে 80% বেশি ভোট পড়ার খবর মিলেছে। বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেভ বলেছেন, কৃষ্ণসাগরে সেদেশের বিশেষ অর্থনৈতিক এলাকায় 2টি বাণিজ্যিক জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে। রাদেভ এই হামলার নিন্দা করে একে আন্তর্জাতিক ও সামুদ্রিক আইনের লঙ্ঘন বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, টোগোর পতাকাবাহী ভয়ানক ক্ষতিগ্রস্ত আলফা ওয়াটসন জাহাজটি ঘটনাস্থলেই ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজের নাবিকদের এখনও কোনো খবর পাওয়া যায়নি। দ্বিতীয় জাহাজটিতে ড্রোন হামলার পর আগুন ধরে যায়। বুলগেরিয়ার একটি জলযান ওই জাহাজের 18 জন নাবিক ও কর্মীকে উদ্ধার করে। বুলগেরিয়ার কর্তৃপক্ষ ড্রোনগুলি কোন দেশের তা তদন্ত করে দেখছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ওই অঞ্চলে ইউক্রেন কোনো হামলা চালায়নি। এই হামলার দায় তিনি রাশিয়ার উপর চাপিয়েছেন। রাশিয়ার কর্তৃপক্ষ অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। লখনৌয়ে গতরাতে 5 ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে 19 ওভার 1 বলে 171 রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ 56 রান করেন শেরফেন রাদারফোর্ড, শাইহোপ করেন 52 রান। ভারতের হয়ে নমন ধীর 3টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে 172 রানের লক্ষ্যে ভারত 14 ওভার 4 বলেই পৌঁছে যায়। অধিনায়ক শ্রেয়স আইয়ার 43 বলে অপরাজিত 102 রান করেন। ম্যাচ সেরা হন তিনি। ঈশান কিশন 27 বলে অপরাজিত 37 রান করেন। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী শুক্রবার রাঁচিতে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্ণ হচ্ছে আজ। সরকার 2025 সালের VBG রামজি আইনের আওতায় অনুমোদিত কাজের তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষা কমিশন তুলে দিয়ে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে একে যুক্ত করেছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
1: यो आकाशवाणी खरसाङ हो। प्रादेशिक समाचार उषा किरणबाट सुन्नुहोस्। पश्चिम बंगालको सबैभन्दा चर्चित र संवेदनशील विधानसभा क्षेत्रमध्ये दुई मुर्शिदाबादको नन्दीग्राम र रेजीनगरमा हिजो कडा सुरक्षा व्यवस्थाबीच उपनिर्वाचन सम्पन्न भएको छ। साँझ 5 बजेसम्म नन्दीग्राममा 79.39% र रेजीनगरमा 78.42% मतदान दर्ता गरिएको छ।

0: अधूरी सांस थी, धड़कन अधूरी थी, अधूरे हम, मगर अब चांद पूरा है फलक पे और अब पूरे हैं हम।
1: सत्यनिष्ठा केवल एक शब्द होइन, यो हाम्रो कार्य संस्कृतिको पहिचान हो।
2: हरेक काममा पारदर्शिता, हरेक निर्णयमा निष्पक्षता, हरेक पाइलामा जवाफदेहिता,
1: यही हो सत्यनिष्ठा, यही हो समृद्धिको बाटो। किनकि प्रिभेन्टिभ भिजिलेन्स केवल एउटा अभियान होइन,
2: यो हो असल व्यवस्था र असल भविष्यको जिम्मेदारी।
1: सफा सोच, सही काम, सत्यनिष्ठा हाम्रो पहिचान। एनटिपिसी रमामसँग सत्यनिष्ठादेखि समृद्धिको विश्वास।
3: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
4: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
3: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
4: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
3: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটিই হতে পারে মশাবাহিত রোগ।
0: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অবশ্যই কানহোস পেমা লামাকো সোয়ালাই।

0: आधुनिक गीतहरूको प्रस्तुतिपछि अब प्रस्तुत छ बंगला कार्यक्रम शिशु महल। আমার ছোট্ট মিষ্টি তুষ্ট বন্ধুদের অনেক অনেক আদর আর ভালোবাসা দিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান শিশু মহল। বইয়ের ব্যাগটা বড্ড ভারী, আমরা কি আর বইতে পারি, কষ্ট হয়। হ্যাঁ, সত্যি সত্যি তোমাদের জন্য আমাদের খুব কষ্ট হয়, এত ভারী ভারী পাহাড় সমান ব্যাগ নিয়ে তোমরা স্কুলে যাও, কত পড়াশোনা করতে হয় তোমাদের, কত কষ্ট হয় না। তবে এখনকার সময়টুকু কিন্তু একটুও কষ্টের কথা না। আগামী এই প্রায় এক ঘন্টা আমরা হাসি গান গল্পে মেতে থাকব। আমার কাছের বন্ধুরা তো রয়েছে, দূরের বন্ধুরা নিশ্চয়ই ভালো আছে। চলো কাছের বন্ধুদের সঙ্গে একটু কথা বলে নি। আমার কাছের বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো?
1: খুব ভালো আছি।
0: খুব ভালো, একটু তো মনটা আনন্দে খুশিতে ভরে আছে, কেন বলো তো? সামনে কি আসছে?
1: দুর্গাপুজো।
0: আর কদিন পরে আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো এসে যাচ্ছে, তাই না? পুজোর জামা কাপড় কেনা শুরু হয়ে গেছে?
1: হ্যাঁ।
0: কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান শুরু হয়েছে?
1: হ্যাঁ।
0: এই একজনের কাছে শুধু পাওয়া গেছে হ্যাঁ। চলো আমরা এই পরে গল্প সব শুনবো, আগে আমার বন্ধুদের সঙ্গে ওপারের বন্ধুদের একটু পরিচয় করিয়ে দিই। আজকে আমার সঙ্গে রয়েছে আমার একদম পাশে বসা এক বন্ধু, সে হারমোনিয়াম নিয়ে বসে আছে, অর্থাৎ সে আমাদের গান শোনাবে। তোমার নাম কি?
2: আর্যমা রায়।
0: আর্যমা, তুমি কোথায় থাকো?
2: আমি জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়িতে থাকি।
0: আচ্ছা, সেখান থেকে তুমি আজকে এসেছো আমার বন্ধুদের গান শোনাবে বলে?
2: হ্যাঁ।
0: কি গান শোনাবে?
2: আমি রবীন্দ্রসঙ্গীত শোনাবো।
0: আচ্ছা, কবে থেকে এই গান শিখছো?
2: প্রায় 7-8 বছর থেকে।
0: 7-8 বছর থেকে? ওরে বাবা, তুমি তো নিজেই এত ছোট্ট, তার মানে একদম জ্ঞান হওয়ার পর থেকেই প্রায় গান শিখতে শুরু করেছো নাকি?
2: হ্যাঁ।
0: মানে স্কুলে যাওয়ার আগে গান শেখা শুরু হয়েছে?
2: হ্যাঁ।
0: কারণ অর্জমা, তুমি কোন ক্লাসে পড়ো একটু বলে দাও।
2: ক্লাস 4-এ পড়ি।
0: তার মানে বুঝতে পারছো, 7-8 বছর ধরে শিখছে মানে কত ছোট থেকে শিখছে। চলো তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আর্যমার গানের সাথে আমরা পরিচিত হই।

0: বাহ, আমরা খুব সুন্দর একটা গান। এই আলো আমার আলো, এই গানটার সঙ্গে কিন্তু আমাদের অনেকেরই ছোটবেলার স্মৃতি জড়িয়ে থাকে। যখন আমরা কাউকে গান যখন নতুন শিখতে শুরু করে, সরগমের পর শেখার পরে এই গানটা অনেক সময় তাদেরকে দেওয়া হয়, আর অনেক ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে আমাদের অনেকেরই গানটার সঙ্গে। সত্যি সত্যি আলোয় আমাদের ভুবনটা ভরা। শুধু ভুবন নয়, আমাদের মনের ভিতরেও এই আলোটাকে জ্বালিয়ে রাখতে হবে। আমাদের এই ভিতরে আলো জ্বালিয়ে রাখলে আমাদের মনের সমস্ত অন্ধকারগুলো দূরীভূত হয়ে যাবে। আরজুমা, খুব ভালো লাগলো, এবার তুমি কি শোনাবে?
1: এবার আমি কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানে এই গানটি শোনাবো।
0: আচ্ছা, সত্যি সত্যি আমাদেরও কিন্তু কোথাও হারিয়ে যাওয়ার মানা নেই। চলো, তোমার সঙ্গে গানে গানে আমরা হারিয়ে যাই।

0: আর্যমার গানের সুরে সুরে আমরাও কিন্তু ডানা মেলে অনেকটা দূরে ঘুরে আসলাম। খুব ভালো লাগলো আর্যমা, কিন্তু তোমার গানের ঝুড়িতে আর কি গান আছে যা আমার বন্ধুদের শোনাবে?
1: আমি রবীন্দ্রসঙ্গীত শোনাবো।
0: হ্যাঁ, খুব ভালো।

0: বাহ, অপূর্ব অপূর্ব আরজুমা, আমাদের খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এই গানটার মধ্যে দিয়ে আরজুমা রায় কত সুন্দর একটা বার্তা দিয়ে গেল যে জোনাকি পোকা কিন্তু সূর্য বা চন্দ্রের মতো বিশাল নয়, তার অত আলো নেই, কিন্তু তাতে কিন্তু জোনাকির মনে কোনো আনন্দের কমতিও নেই। সে নিজের জীবনকে পূর্ণ করে নিজের আলো জ্বেলেছে। এখানে কবিগুরু এই গানটির মধ্যে দিয়ে আমাদেরকে একটা সুন্দর শিক্ষা দিয়েছেন যে আকারে ছোট্ট হলেও কেউ কিন্তু আমরা তুচ্ছ নই, অন্ধকারকে জয় করে নিজের আলোয় বেঁচে থাকাই জীবনের সার্থকতা। খুব ভালো লাগলো আমরা এতক্ষণ আরজুমা রায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলাম। আমাদের আর একজন বন্ধু রয়েছে, সে কিন্তু খুব অনেকক্ষণ থেকে উস্কুস উস্কুস করছে যে কখন সে তার আবৃত্তি পরিবেশন করবে। আমাদের সঙ্গে রয়েছে আমার আর এক বন্ধু কিশোর মোদক। কিশোর অনেকক্ষণ থেকেই উস্কুস করছে ও কিছু করে শোনাবে বলে। আচ্ছা কিশোর, তুমি আজকে আমার বন্ধুদের কি শোনাবে?
1: আমি আবৃত্তি করে শোনাবো।
0: আচ্ছা, আগে একটু পরিচয় করিয়ে নি বন্ধুদের সাথে। তোমার নাম কিশোর মোদক, তুমি কোথায় থাকো?
1: আমি শিলিগুড়ি দক্ষিণ ভারতনগর এবং জগদীশচন্দ্র উচ্চ বিদ্যাপীঠের নিকটে থাকি।
0: আচ্ছা, তুমি আবৃত্তি কবে থেকে শিখছো?
1: আমি 5-6 বছর হয়ে গেছে শিখছি।
0: আবৃত্তি তো অনেকক্ষণ সময় নিয়ে মুখস্থ করতে হয়, ভালো লাগে করতে?
1: হ্যাঁ ভালো লাগে তো।
0: ভালো লাগে?
1: হ্যাঁ।
0: কোনটা বেশি ভালো লাগে, খেলাধুলা করতে না আবৃত্তি করতে?
1: দুটোই ভালো
0: লাগে। ভালো লাগে, ঠিক। দুটোর সময় আলাদা আলাদা আছে, তাই না?
1: হ্যাঁ।
0: বাড়িতে কে কে আছেন?
1: বাড়িতে আমি, আমার বাবা এবং আমার মা আছি।
0: আজকে তুমি কার কার কবিতা শোনাবে বলে ঠিক করে এসেছো?
1: আমি সুকান্ত ভট্টাচার্য, সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর,
0: আচ্ছা,
1: এবং কাজী নজরুল ইসলামের কবিতা শোনাবো।
0: আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে শুরু করি?
1: হ্যাঁ। নমস্কার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র স্বাদ। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুরি চাই, চুরি চাই, সে হাঁকে। চিনির পুতুল ঝুড়িতে তার থাকে, যায় সে চলে যে পথে তার খুশি। যখন খুশি খায় সে বাড়ি গিয়ে, 10টা বাজে, 10:30 বাজে, নাই কো তারা, হয় বা পাছে দেরি। ইচ্ছে করে সে লেট ফেলে দিয়ে, অমনি করে বেড়াই নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি, 4:30 বাজে, কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পরে পায়ের পরে।

0: গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে। মা তারে তো পরায় না সাফ জামা, ধুয়ে দিতে চায় না ধুলো বালি। ইচ্ছে করে আমি হতেন যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়। জালনা দিয়ে দেখিছে পথে, পাগড়ি পরে পাহাড়ওয়ালা যায়। আধার গলি লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় দশটা এগারোটা, কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে পাহাড়ওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি।
1: বাহ,
0: নমস্কার।
1: খুব ভালো লাগলো কিশোর, শিশু কাব্যগ্রন্থের এই কবিতাটা। তোমার কি হওয়ার সাধ জাগে? তোমার সাধটা কি?
0: আমার ইঞ্জিনিয়ার।
1: ইঞ্জিনিয়ার হতে ইচ্ছে, তাই তো? খুব ভালো। এবারে তুমি কি শোনাবে?
0: এবারে আমি কবি সুকুমার রায়ের লেখা একুশে আইন শোনাতে চাই।
1: বাহ, বলো।
0: নমস্কার, কবি সুকুমার রায়ের লেখা একুশে আইন। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, কেউ যদি যায় পিছলে পড়ে পেদা এসে পাকড়ে ধরে। কাজীর কাছে হয় বিচার একুশ টাকা দণ্ড তার। সেথায় সন্ধে ছটার আগে হাঁচতে হলে টিকিট লাগে, হাঁচলে পরে বিন টিকিটে দমদমাদম লাগায় পিঠে। কোটাল এসে নস্যি ঝাড়ে একুশ দফা হাঁচিয়ে মারে। কারুর যদি দাঁতে নড়ে চারটে টাকা মাশুল ধরে। কারুর যদি গোঁফ গজায় একশো আনা ট্যাক্সও চায়। খুঁচিয়ে পিঠে গুঁজিয়ে ঘর সেলাম ঠোকায় একুশ বার। চলতে গিয়ে কেউ যদি চায় এদিক ওদিক ডাইনে বায়, রাজার কাছে খবর ছোটে পল্টনেরা লাফিয়ে ওঠে। দুপুরে রোদে ঘামিয়ে তাই একুশ হাতা জল গেলায়। যেসব লোকে পদ্য লেখে তাদের ধরে খাঁচায় রেখে, কানের কাছে নানান সুরে নামতা শোনায় একশো উড়ে। সামনে রেখে মুদির খাতা হিসেব কষায় একুশ পাতা। হঠাৎ সেথায় রাত দুপুরে নাক ডাকালে ঘুমের ঘরে, অমনিতেরে মাথায় ঘষে গোবর গুলে বেলের কষে। একুশটি পাক ঘুরিয়ে তাকে একুশ ঘন্টা ঝুলিয়ে রাখে। নমস্কার।
1: কি সাংঘাতিক আইন কানুন গো! শিব ঠাকুরের আপন দেশে, তাই তো? শিব ঠাকুরের দেশে গেলে এরকম আইন কানুন মেনে চলতে হবে।
0: হ্যাঁ,
1: এটা সুকুমার রায়ের পক্ষেই সম্ভব। এই মজাগুলোকে বের করে আনা, বুঝতেই পারছি সবটাই অবাস্তব, কিন্তু তবুও মনে হচ্ছে এগুলি সত্যি সত্যিই হয়ে যায়। খুব ভালো লাগলো কিশোর। এবারে তোমার ঝুলির থেকে কোন কবিতা বেরোবে?
0: এবার আমি পরিবেশন করতে চাই কাজী নজরুল ইসলামের লেখা বাসন্তী।
1: বাসন্তী, আচ্ছা।
0: নমস্কার, কাজী নজরুল ইসলামের লেখা বাসন্তী। কুহেলির দোলায় চড়ে এলো ওই কেলো রে, মকরের কেতন রে শিমুলের হিঙুলে বনে। পলাশের গেলাস দোলা কাননের রং মহলা, ডালিমের ডালুতলা লালিমার আলিঙ্গনে। না যেতে শীত কুহেলি ফাগুনের ফুল সেহেলি, এলো কি রক্ত চেলি করেছে বন উজালা। ভুলালি মন ভুলালি ওলো ও শ্যাম দুলালি, তমালি ঢাল্লি লালি নীলিমার লাল দেয়ালা। ওলো এ ব্যস্ত বাগিস মাধবীর নকল নবিস, মধুরাত নাই হতে ইস মাধবীর কুঞ্জে হাজির। বলি ও মদন মোহন না যেতে শীতের কাপন, এলো যে থালায় এখন ভরিনি কুমকুম মাবে। নাতিনি আজোশিতে অধরের পিচকেরিতে পুরেনি গানের হিঙ্গুল গাহেনি কৈল সখি মরলা গরল ভখি এখনি শ্যাম এলো কি আসেনি অশোক শিমুল মোরাশই বকছি মিছে ওলো দেখ শ্যামের পিছে এসেছে কে এসেছে দুলে কার চেলি লালে তখনই বলেছি ভাই আমাদের এমান বৃথায় এলে শ্যাম আসবে নিরাই শ্রীমতী শ্যাম দুলালে পৌষের রিত্ত শাখায় বধু যেই বংশী বাজায় নীলবন লাল হয়ে যায় ফুলে হয় ফুলে এল আকাশ এলে শ্যাম বংশীধারী গোপনের গোপছিয়ারি ফুল সব শ্যাম পিয়ারি ভুলে যায় ছাড় গেহ বাস সাতাশে মাঘ বাতাসে যদি ভাই ফাগুন আসে আঙনে রঙন হাসে আমাদের সেই তো হরি শ্রীমতী লাল কপলে দোলিল পলাশ দোলে পায় তার পদ্ম ডলে দিল বন আলা করে নমস্কার।
1: বাহ, এইবারে আমরা সবশেষ কবিতায় চলে যাব কিশোরের কাছে। কিশোর, তুমি সবশেষে কি শোনাবে?
0: আমি সবশেষে শোনাতে চাই কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা ব্ল্যাক মার্কেট।
1: আচ্ছা,
0: কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা ব্ল্যাক মার্কেট। হাত করে মহাজন, হাত করে জোরদার, ব্ল্যাক মার্কেট করে ধনীরাম পোদ্দার। গরিব চাষিকে মেরে হাত খানা পাকালো, বালিগঞ্জেতে বাড়ি খান ছয় হাঁকালো, কেউ নেই ত্রিভুবনে নেই কিছু অভাব, তবু ছাড়ল না তার লোক মারা স্বভাব। একা থাকি তাই হরি চাকরটা রক্ষী, ত্রিসীমানা মারায় না তাই কাক পক্ষী, বিশ্বে কাউকে রাম কাছে পেতে চান না, হরি বাজার করে সেই করে রান্না। এমনি করেই বেশ কেটে যাচ্ছিল কাল, হঠাৎ হিসেবে রাম দেখলেন গোলমাল, বললেন চাকরকে, কিরে বেটা কি ব্যাপার, এত টাকা লাগে কেন বাজারেতে রোজকার, আলু তিন টাকা সের, পটল পনেরো আনা, ভেবেছিস বাজারের কিছু বুঝি নেই জানা, রোজ রোজ চুরি তোর, হত ভাগা বজ্জাত, হাসছিস, এক্ষুনি ভেঙে দেব সব দাঁত। খানিকটা চুপ করে বললে চাকর হরি, আপনারই দেখা দেখি ব্ল্যাক মার্কেট করি, নমস্কার।
1: বাহ, আমরা পরপর চারটি আবৃত্তি শুনলাম কিশোর মোদকের কণ্ঠে। আর আমাদের হাতে তো সময় একদম নেই, আজকে তো বিদায় নিতে হবে। তবে তার আগে একটা বড় সড় কাজ কিন্তু বাকি রয়েছে। কি কাজ বলো তো?
2: কি কাজ?
1: কি কাজ, সেটা হচ্ছে শ্রেয়া পাল এবং আর্যমা রায়ের গানগুলোকে যারা যন্ত্রানুষঙ্গ দিয়ে ভরিয়ে তুললেন, সাজিয়ে তুললেন, তাদের নাম তো বলা হয়নি। এসরাজ ছিলেন পার্বতী চরণ চট্টোপাধ্যায় এবং তবলাতে উৎপল দাস। আর আমার ছোট্ট মিষ্টি দুষ্টু বন্ধুরা সবাই সঙ্গে ছিলে এই অনুষ্ঠানটিকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য। আমাদের হাতে একটুও সময় নেই, সবাই খুব ভালো থাকবে, আনন্দে থাকবে, আর সামনে পুজো আসছে, পুজোর জন্য তো আলাদা একটা ভালো লাগা থাকছেই। সবাই বাবা মার কথা শুনে চলবে, খুব ভালো মানুষ হয়ে ওঠো, এই শুভেচ্ছা থাকলো। আবার আগামী পর্বে দেখা হবে, কথা হবে, গান গল্প আবৃত্তি শোনা হবে। আজ আমাদের আসর আমরা এখানেই শেষ করছি।

0: पुनः स्वागत छ श्रोता हामी आकाशवाणीको नेपाली प्रसारण सेवाबाट बोलिरहेका छौँ। समय यस बेला 2:30 भइरहेछ श्रोता, र अब सुनाउन लागिरहेका छौँ नेपाली लोकनी आधुनिक गीत।
1: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: प्रथममा स्वीकार्नुहोस् यो लोकगीत नरेन्द्र गुरुङ, उत्तम प्रधान, रिमला मुक्तान अनि डेजी बराइलीको समूह स्वरमा।

0: आपके 4,800 रिवॉर्ड पॉइंट्स आज एक्सपायर हो रहे हैं, अभी रिडीम करें।
1: अरे वाह, मेरे इतने पॉइंट्स कैसे आए?
2: बस यही पूछो Why? रिवॉर्ड पॉइंट्स के नाम पर आए किसी अननोन लिंक पर क्लिक करने से पहले सोचिए। एक Why आपको फ्रॉड से बचाए।
0: हमेशा पूछो WHY. Why? कहता है कैप्टन Y ऑफ SBI,
2: आपका साइबर रक्षक।
3: डेंगुर ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
4: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
3: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
4: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
3: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: श्रोताहरूले सुन्नुभयो आधुनिक गीतको प्रस्तुतिहरू सहदेव तामाङको स्वरमा।
1: सत्यनिष्ठा केवल एक शब्द होइन, यो हाम्रो कार्य संस्कृतिको पहिचान हो।
2: हरेक काममा पारदर्शिता, हरेक निर्णयमा निष्पक्षता, हरेक पाइलामा जवाफदेहिता,
1: यही हो सत्यनिष्ठा, यही हो समृद्धिको बाटो। किनकि प्रिभेन्टिभ भिजिलेन्स केवल एउटा अभियान होइन,
2: यो हो अस्व व्यवस्था र अस्व भविष्यको जिम्मेदारी।
1: सफा सोच, सही काम, सत्यनिष्ठा हाम्रो पहिचान। एनटिपिसी रमामसँग सत्यनिष्ठादेखि समृद्धिको विश्वास।
3: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
4: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
3: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
4: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
3: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখে

0: टीबी विरुद्धको अभियानमा सक्रिय साझेदार बनाउनु हो। यस अन्तर्गत युवाहरूले जनचेतना अभिवृद्धि, सामाजिक परिचालन र सामुदायिक सहभागितामा योगदान गर्ने अवसर पाउनेछन्। पहिलो चरणमा 11 राज्यका 55 जिल्लामा जोस टिम्स परिचालन गरिनेछ। यसले युवाहरूको नेतृत्वमा सामुदायिक परिचालन सुदृढ गर्नु गर्दै टिबी मुक्त भारतको सन्देश स्थानीय तहसम्म पुर्याउने लक्ष्य राखेको छ। राष्ट्रिय शुभारम्भ कार्यक्रममा युवा मामिला तथा खेलकुद मन्त्री डाक्टर मनसुख मन्डाविया सहित विभिन्न मन्त्रालयका वरिष्ठ अधिकारी, जनप्रतिनिधि, माई भारत भोलिन्टियर्स, एनसिसी क्याडेट्स लगायत टिबी उन्मूलन अभियानसँग सम्बन्धित सरोकारवालाहरूको सहभागिता पनि रहनेछ। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। जनताको विश्वास र कार्यकर्ताको समर्पणसँगै आफ्नो सबैभन्दा ठूलो शक्ति रहेको प्रधानमन्त्री मोदीको भनाई। आकाशवाणी भवनमा प्रवेश गरेको आरोपमा राहुल गान्धी र प्रियङ्का गान्धी विरुद्ध एफआईआर दर्ता। 2026 नोबेल प्राइज इन केमिस्ट्री हेनरी बी कगन र केन्सियो साओलाई प्रदान गरिने। सरकारी कामकाजमा हिन्दीको प्रयोग बढाउन अवसर सिर्जना गर्नुपर्नेमा केन्द्रीय मन्त्री जितेन्द्र सिंहको जोड। आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्थ्यो समाचार पूरा भयो।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দূরদর্শী নীতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে 2047 সালের মধ্যে ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ করবে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির সেবাতীর্থে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন বোর্ডের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেছেন। রেপো রেট বৃদ্ধির ফলে ব্যাংক ঋণ নেবার প্রবণতা কিছুটা কমলেও দেশের সামগ্রিক অর্থনীতিতে বৃদ্ধিতে কোনো প্রভাব পড়বে না বলে আরবিআই আজ জানিয়েছে। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ আজ ভুবনেশ্বরে দ্বাদশ জাতীয় সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার মহড়া সারিক 26-এর উদ্বোধন করেছেন। ফরাসি বিজ্ঞানী হেনরি কাগান এবং জাপানি বিজ্ঞানী কেনসো সোয়াই 2026 সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। প্যারালিম্পিক চ্যাম্পিয়ন প্রমোদ ভগত এবং ভাবিনা প্যাটেল এশিয়ান প্যারাগেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা বহন করবেন। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দূরদর্শী নীতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে 2047 সালের মধ্যে ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ করবে। আজ নতুন দিল্লিতে বিকশিত ভারত সংকল্প সভায় ভাষণে তিনি বলেন, একসময় যে দেশকে নীতি পঙ্গুত্বের জন্য সমালোচনা করা হতো, আজ সেই ভারতের ক্রমবর্ধমান শক্তি ও ঘুরে দাঁড়ানোর ক্ষমতার জন্য বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে।
2: भारत के रिजिलियंस की चर्चा होती, पॉलिसी पैरालिसिस की चर्चा होती थी और आज रिफॉर्म्स एक्सप्रेस की चर्चा होती। तब इंपोर्ट बढ़ाने के रास्ते खोजे जाते थे और आज एक्सपोर्ट के नए रिकॉर्ड बन रहे हैं। तब हम अपनी जरूरत के मोबाइल फोन भी इंपोर्ट करते थे और आज मेड इन इंडिया मोबाइल फोन का जलवा है। तब पूरे भारत में ब्लैकआउट ये ग्लोबल हेडलाइन बनती थी और आज भारत की सोलर पावर कैपेसिटी के चर्चे होते हैं।
1: ভারতের রূপের রূপান্তরের আরেকটি বড় উদাহরণ হিসেবে কৃষি ক্ষেত্রকে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, 2015 থেকে 2025 পর্যন্ত এই দশকে স্বাধীনতার পর থেকে কৃষি ক্ষেত্রে সবচেয়ে বেশি বিকাশ লক্ষ্য করা গেছে।
2: বর্ষ 2014 মে দেশ নে প্রধান সেবক কে রূপ মে সেবা কা দায়রা বাড়া দিয়া और तब भी देश के सामने विकराल चुनौतियां मुंह बाएं खड़ी थी। चारों तरफ समस्याएं ही समस्याएं नजर आती थी। तब ग्रोथ कहीं दिखती नहीं थी, महंगाई आसमान छू रही थी। घोर निराशा में डूबे देश को फिर एक नए विश्वास की जरूरत थी। मैंने फिर वही काम किया जो मुझे आता था, কোটি কোটি ভারতীয় কি জনশক্তি কা আহ্বান কিয়া, উনকে সামনে ফির দোহরাযা, উই উইল ডু ইট, উই উইল ডু ইট, উই উইল ডু ইট।
1: প্রধানমন্ত্রী জানান, জম্মু কাশ্মীর থেকে অনুচ্ছেদ 370 এর বাধা চিরতরে দূর করা হয়েছে, নকশালবাদকে দমন করা সম্ভব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। আজ সকালে শ্রী বিনায়ক মন্দিরে পুজো দিয়ে দেশবাসীর মঙ্গলের জন্য প্রার্থনা করেছেন বলেও প্রধানমন্ত্রী জানান। প্রসঙ্গত, 2001 সালের 7ই অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ সরকার প্রধান হিসেবে তার নিরবচ্ছিন্ন সেবার 25 বছর পূর্ণ হলো। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি জাতীয় সভাপতি নিতিন নবীন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভাকেই তার জীবনের আবার পড়ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবাকেই তার জীবনের একমাত্র ব্রত বানিয়েছেন। দেশের সেবা ও উন্নয়নে তার এই নিরলস 25 বছর পূর্তি উপলক্ষে তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে আজ দিনটিকে ঐতিহাসিক ও স্বর্ণোজ্জ্বল বলে অভিহিত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুরুগ্রামে বিকশিত ভারত সংকল্প সভা সেবা জ্যোতি যাত্রায় তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে 370 ধারা বিলোপ, নকশালবাদ নির্মূল এবং পরিকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার প্রধান হিসেবে নিরবচ্ছিন্নভাবে 25 বছরের জনসেবা পূর্ণ করেছেন, এই মাইলফলক স্পর্শ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন জাপান, নাইজেরিয়া, ডমিনিকা এবং বেলজিয়ামের শীর্ষ নেতারা। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি তার নেতৃত্বের প্রশংসা করে বলেন যে প্রধানমন্ত্রীর অবদান কেবল ভারতের উন্নয়নই নয়, আন্তর্জাতিক মঞ্চেও ভারতের মর্যাদা বৃদ্ধি করেছে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার প্রধানমন্ত্রীর দীর্ঘ 25 বছরের নিরবচ্ছিন্ন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ভারত ও বেলজিয়ামের অংশীদারিত্ব আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন। নাইজেরিয়ার রাষ্ট্রপতি বোলা আহমেদ তিনুবু এই 25 বছরের নিরবচ্ছিন্ন নেতৃত্বকে গণতন্ত্রের ক্ষেত্রে একটি বিরল সাফল্য বলে বর্ণনা করেছেন। ডমিনিকার প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কারিটো প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির সেবাতীর্থে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন বা জিএসএমএ বোর্ডের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। জিএসএমএ হল দেশজুড়ে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা এবং এ সংক্রান্ত বিভিন্ন শিল্পকে নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক ব্যবস্থা। ইন্ডিয়া মোবাইল কংগ্রেস IMC 2026 এর আগে এই বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিকে সর্বজনীন ও সুস্থায়ী উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। সমাজের কোনো অংশই যাতে পিছিয়ে না পড়ে সেই লক্ষ্যে সবার জন্য প্রযুক্তি নিয়ে আসা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী বিকাশশীল দেশগুলির রূপান্তরে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের ভূমিকার কথা তুলে ধরেন। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আজ জানিয়েছে রেপো রেট 0.25% বৃদ্ধির ফলে ব্যাংক ঋণ প্রদানের গতি কিছুটা কমলেও দেশের সামগ্রিক অর্থনীতিতে বৃদ্ধিতে বিশেষ কোনো প্রভাব পড়বে না। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, ব্যাংক ঋণের বৃদ্ধি আগামী দিনেও বেশ মজবুত থাকবে এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সহায়তা করবে।
3: The near-term outlook on inflation points towards continued pressures from supply side on account of a variety of reasons, the deficient southwest monsoon, El Nino conditions and high volatility in international oil prices. Price pressures are increasingly become visible across a range of commodities within the food component apart from oil. In addition, early signs of inflation becoming generalized are also evident from the increase in core inflation and higher inflation across a larger segment of the CPI basket.
1: উল্লেখ্য, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে প্রায় 3.5 বছর পর রিজার্ভ ব্যাংক RBI তাদের রেপো রেট 25 বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এর ফলে রেপো রেট অর্থাৎ RBI যে হারে অন্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় তা 5.5% দাঁড়ালো। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বিশ্বজুড়ে সংকট সত্ত্বেও ভারত বিশ্বের প্রথম 5টি বৃহৎ অর্থনীতির মধ্যে রয়েছে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বিকশিত ভারত সংকল্প সভায় তিনি বলেন, ভারতকে একটি উন্নত দেশে পরিণত করাই সরকারের লক্ষ্য।
4: ইতনা বড়া আর্থিক সংকট পেদা হোনে কে বাবজুদ ভি হমনে দেশ কি অর্থব্যবস্থা কি রফতার কো রুকনে নহি দিয়া হ্যায়। দুনিয়া কে বড়ে বড়ে দেশ কি অর্থব্যবস্থা জহাঁ 2%, 1.5% আর 3% কি রফতার সে বড় রহি হ্যায়, ওহি পর বিশ্ব মে ইতনা বড়া সংকট পেদা হোনে কে বাবজুদ ভারত কি অর্থব্যবস্থা আজ ভি 7.4% কি দর সে বড় রহি হ্যায়।
1: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় সেট আজ ভুবনেশ্বরে দ্বাদশ জাতীয় সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার মহড়া SAR-26 উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবছরের স্বাধীনতা দিবসের বক্তৃতায় উল্লেখিত সপ্তধারা শক্তি বা 7টি শক্তির উৎসের উপর বিশেষ গুরুত্ব দেন। মন্ত্রী বলেন, সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে ভারত দেশীয় প্রযুক্তির বিকাশ এবং উপকূলরক্ষী বাহিনীর প্রস্তুতি বাড়ানোর উপর জোর দিচ্ছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর পরিচালনা এবং নৌসেনা, বায়ুসেনা এবং অন্যান্য সরকারি বিভাগের সক্রিয় অংশগ্রহণে আগামীকাল পারাদ্বীপের উপকূলে এই উদ্ধার মহড়া অনুষ্ঠিত হবে। জিএসটি পরিষদের 57তম বৈঠক আগামীকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে। केंद्रीय अर्थमंत्री

0: নির্মলা সীতারামনের সভাপতিত্বে নির্ধারিত এই বৈঠকে জিএসটি সংক্রান্ত বিবাদ মেটানো এবং ইনপুট ট্যাক্স ক্রেডিটের প্রক্রিয়া আরও সহজ করার লক্ষ্যে নীতিগত সংস্কার নিয়ে আলোচনা হবে। অর্থমন্ত্রক জানিয়েছে জিএসটি ব্যবস্থায় পরবর্তী দফায় সংস্কারের জন্য সরকারের পক্ষ থেকে একটি পাঁচ দফা পরিকল্পনা প্রস্তাব করা হবে। কেন্দ্রীয় কর্মী গণ অভিযোগ ও পেনশন প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ বলেছেন, হিন্দি ভাষার প্রসার বা প্রয়োগ চাপিয়ে না দিয়ে কাজের ক্ষেত্রে সুযোগ সুবিধা ও আগ্রহ বৃদ্ধির উপর জোর দেওয়া উচিত। হিন্দি উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠকে বক্তব্যে মন্ত্রী বলেন, এই ভাষা শিখলে যদি কর্মসংস্থান ও পেশাগত উন্নতির নতুন সুযোগ তৈরি হয় তবে হিন্দির ব্যবহার স্বতঃস্ফূর্তভাবেই বাড়বে। বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ নতুন দিল্লিতে ইতালির বিদেশ মন্ত্রকের G7 G20 অন্তরাষ্ট্রীয় সন্ত্রাস দমন বিভাগের অধিকর্তা পাওলো মারির সঙ্গে আজ বৈঠক করেছেন। এই সফরে পাওলো মারি ভারত ইতালি যৌথ সন্ত্রাস দমন কর্মী গোষ্ঠীর ষষ্ঠ বৈঠকে প্রতিনিধিত্ব করবেন। ফরাসি বিজ্ঞানী হেনরি কাগান এবং জাপানি বিজ্ঞানী কেনসো সোয়াই 2026 সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। অণুর গঠন এবং রাসায়নিক বিক্রিয়ায় যুগান্তকারী আবিষ্কারের জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। প্যারালিম্পিক চ্যাম্পিয়ন প্রমোদ ভগত এবং ভাবিনা প্যাটেল এশিয়ান প্যারাগেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা বহন করবেন। আগামী 18-24 অক্টোবর জাপানের আইচি নাগোয়ায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খবর এখনকার মতো এই পর্যন্তই।
1: हामी बोलिरहेछौं आकाशवाणी खरसाङ केन्द्रबाट FM 103.5 MHz। समय अहिले ठिक बेलुकीको 7:45 भइरहेछ र अबको क्रममा प्रस्तुत छ भुटानी कार्यक्रम।